জাতিয়া এবং গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসন নিমন্তে উপনির্বাচন অনুষ্ঠিত হব। ভারতীয় নৌসেনা স্বদেশী নির্মিত স্টিলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরিকু আজ আন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পূর্ব নৌসৈনিক পোত সমূহে সামিল করা যাব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সমারোহে অধ্যক্ষতা করবে। এহা ভারতর প্রতিরক্ষা আত্মনির্ভরতা দিগরে এক মহত্বপূর্ণ উপলব্ধি বলে বিবেচনা করা যাচ্ছে। সমারোহ পূর্বরু বিশাখাপত্তনমে গত সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী নৌসৈনিকমানঙ্কু উদ্বোধন দেই কহিছন্তি, আইএনএস মহেন্দ্রগিরি ভারতর স্বদেশী প্রতিরক্ষা নির্মাণ ক্ষমতার প্রতীক। 75% অধিক স্বদেশী সামগ্রী ব্যবহার করা এই আধুনিক যুদ্ধপোত নির্মাণ করা যাইছি। এহা সামুদ্রিক অভিযান ক্ষেত্রে সফলতাপূর্বক কার্য করিব বলি মন্ত্রী শ্রী সিং আশা প্রকাশ করিছন্তি। এই অবসরে প্রতিরক্ষা মন্ত্রী দেশের সুরক্ষা এবং সুরক্ষিত সামুদ্রিক পরিবেশ সৃষ্টি লাগি নৌসৈনিকমানঙ্কু অভিনন্দন জনাইছন্তি। সে কহিছন্তি, ভারতর 90% অধিক ব্যবসায়িক কার্য সমুদ্র মার্গে হইথায়। বিশ্বরে সামুদ্রিক ক্ষেত্রকু নেই প্রতিযোগিতা বৃদ্ধি পাইথিবা বেলে দেশের সামুদ্রিক ক্ষেত্রকু অধিক সুরক্ষিত করিবা লাগি শ্রী সিং আহ্বান দেইছন্তি। এই অবসরে নৌসেনা মুখ্য আডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, ইষ্টর্ন নাভাল কমান্ডর ফ্ল্যাগ অফিসর ভাইস আডমিরাল সঞ্জয় ভল্লা এবং নৌসেনার বরিষ্ঠ অধিকারী মানে উপস্থিত থিলে। কোইলা মন্ত্রালয় বাণিজ্যিক কোইলা ব্লক নিলামর পঞ্চদশ পর্যায় পাই বিড আরম্ভ করেছে। ত্রয়োদশ এবং চতুর্দশ পর্যায়ের দ্বিতীয় প্রয়াস স্বরূপ এই বিড করা যাইছি। মন্ত্রালয় সূচনা অনুযায়ী এই পর্যায়ে প্রদান করা যাইতিবা 23টি কোইলা ব্লক মধ্যরু 8টি পাই 21টি বিড গ্রহণ করা যাইছি। নিলাম প্রক্রিয়ারে 16টি কোম্পানি অংশগ্রহণ করেছিলে। কেন্দ্র আইন এবং ন্যায় রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কহিছন্তি, বিজ্ঞান ও সমাজ একত্র বিকশিত হওয়া সহ প্রযুক্তিবিদ্যা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ পাল্টিছে। নয়াদিল্লী এক পুস্তক উন্মোচন কার্যক্রমের উদ্বোধন দিয়ে শ্রী মেঘওয়াল কহিছন্তি, আজির সময়ের আহ্বান হেউছি কৃত্রিম বুদ্ধিমত্তাকে সুযোগে পরিণত করা এবং দেশের সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করা দিগরে এর যথোচিত ব্যবহার করা। সে কহিছন্তি, এআইকু অন্তর্ভুক্তিকরণ ও স্থায়ী বিকাশ পাইঁ ব্যবহার করিবা লাগি ধ্যান দিয়াযিবা উচিত। এই অবসরে কেন্দ্র মহিলা ও শিশু বিকাশ রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর কহিছন্তি, মহিলামানে নূতন প্রযুক্তিবিদ্যা ব্যবহার ক্ষেত্রে সীমিত ন রহি নিজস্ব বিকাশ লাগি এথিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিবা উচিত। সে কহিছন্তি, সরকার ইন্ডিয়া এআই মিশন অধীনরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধিত ভিত্তিভূমিকে সুদৃঢ় করা সহ দেশরে এআই ইকোসিষ্টমর বিকাশ করুছন্তি। প্রকৃতি কে বাদ আকাশবাণী কে সাথ ধারাবাহিক কার্যক্রমর অংশস্বরূপ আজ পরিবেশবিদ আশিষ অগ্রওয়াল সাক্ষাৎ আলোচনা প্রচার করা যাব। শ্রী অগ্রওয়াল লোকমানঙ্কু পরিবেশ অনুকূল জীবনশৈলী আপণাইবাকু উৎসাহিত করিয়াসুছন্তি। এই কার্যক্রম আজ সকাল 9:10 100.1 আকাশবাণী গোল্ড চ্যানেলে প্রচার করা যাব। নিউজ অন এআইআর আপ এবং নিউজ অন এআইআর অফিসিয়াল ইউট্যুব চ্যানেলে মধ্য এই কার্যক্রম প্রসারিত হব। দেশের 10টি রাজ্যের প্রবলর অতি প্রবল বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ পক্ষের সতর্ক সূচনা জারি করা যাইছে। সেই রাজ্যগুড়িক হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং সিকিম। আসন্তা 3-4 দিন পর্যন্ত বর্ষা লাগি রহিব বলে পানিপাগ বিভাগ পক্ষর কুহাযাইছে। সেই সময় মধ্যে ওড়িশা সমেত পার্শ্ববর্তী রাজ্যগুড়িকর কেতক স্থানরে বিজুলি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নেই অনুমান করা যাইছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিনিকিয়া বিহার গস্তরে যাবে। গস্তকালে উপরাষ্ট্রপতি গয়াঠারে বিহার বিধানসভার নির্বাচিত সদস্যমানঙ্ক প্রশিক্ষণ কার্যক্রমকু উদ্ঘাটন করিবা সহ উদ্বোধন দেবার কার্যসূচী রহিছে। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তা 20 তারিখর আরম্ভ হওয়াকু থিবারু সংসদীয় ব্যাপার রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকালি সংসদ ভবন পরিসরের প্রস্তুতি সমীক্ষা করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মেঘওয়াল কহিছন্তি, আগামী অধিবেশন লাগি সংসদরে হওয়াকু থিবা বিভিন্ন বৈধানিক কার্যর বিস্তৃত সমীক্ষা করিবা সহিত এথিলাগি আবশ্যক নির্দেশাবলী মধ্য জারি করা যাইছি। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তা মাস 13 তারিখ পর্যন্ত চলিব।
ଫିଫା ବିଶ୍ୱକପ୍ରେ ଗତକାଲି ଲସ୍ ଆଞ୍ଜେଲସ୍ରେ ଅନୁଷ୍ଠିତ ଦ୍ୱିତୀୟ କ୍ୱାର୍ଟର ଫାଇନାଲ୍ରେ ସ୍ୱେନ୍ 2-1 ଗୋଲ୍ରେ ବେଲ୍ଜିୟମ୍କୁ ପରାସ୍ତ କରି

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অইল বন্ধু ফলকল বসিবাকু নাহি ঠা, যো পাটে পাটে অইল বন্ধু সেই পাটে পাটে যা। পুরাতন রচনার শিল্পী মহাপ্রসাদ করা।

বন্ধু, জনসংখ্যা হচ্ছে গোটে দেশের মূল্যবান সম্পদ। মানুষ নিজের জ্ঞান, শ্রম ও সৃজনশীলতা দ্বারা দেশের উন্নতিরে যোগদান করে। কিন্তু যেতবে কোণী দেশের জনসংখ্যা তাহার উপলব্ধ সম্পদ ও সুবিধা তুলনায় অত্যধিক দ্রুতগতিরে বড়ি যায়, সেই পরিস্থিতি জনসংখ্যা বিস্ফোরণ কুহযায়। আজ বিশ্বের এক গুরুতর সমস্যা জনসংখ্যা বিস্ফোরণ, যা দেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশীয় বিকাশক বেশ প্রভাবিত করুছে। আজ সারা বিশ্বপ্রাই চিন্তার বিষয় পাল্টিছে। জনসংখ্যা বৃদ্ধি এক বড় সমস্যা ভাবে এবে উভা হয়েছে।

শিল্পী ইন্দিরানন্দ এবং সুরভা চক্রবর্তী। দাসকাঠিয়া গীত দিন 11:30 পরিবেশন করবে সর্বেশ্বর প্রধান এবং সাথী। মঞ্জুল মধ্যাহ্নে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রের গীত শুণিপারে শ্রোতা এসএমএস জরিয়া দিন 12 দিন 12:30 স্বর নির্ঝর। এতে রয়েছে সুনামধন্য কণ্ঠশিল্পী অতীশ কুমার মজুমদার সম্পর্ক বিশেষ উপস্থাপনা। সাঁতাড়ি গীত দিন 1:10 পরিবেশন করবে কানু হাঁসদা এবং সাথে। নারীমহলের শুণবে জনসংখ্যা রোকিবার মহিলা দায়িত্ব এ সম্পর্ক ডক্টর লীলাপতি গুরু আলোচনা শুণিপার দিন 1:20। আম আইন দিন 2:45 বিষয় রয়েছে রোগী সুরক্ষা আইন। এ সম্পর্ক আইনজীবী চন্দ্রশেখর পণ্ডা। অসরান্তি অপরাহ্নে শুণিপার কতোটি হিন্দি কথাচিত্রের গীত অপরাহ্ন 3:25। চিরহরিত্রে শ্রোতা এসএমএস জরিয়া ওড়িয়া লঘুসঙ্গীত এবং আলবম গীত শুণিপার অপরাহ্ন 4। সমবেত কণ্ঠে দেশভক্তি গীত শুণিপার অপরাহ্ন 4:55। কিশোর চক্র অপরাহ্ন 5 এতে ভজন গাইছেন স্বাগতিকা স্বয়ং এবং জয়প্রকাশ মহান্তি। জাণিবা কথার রয়েছে ওড়িশা সংস্কৃতির রথযাত্রা কহবে প্রতাপত্তি। শেষের বিজ্ঞান বার্তার শুণবে বর্ষাজল অমল কহিছন্তি অনুসূয় মিশ্র। যুবমণি নেক্সট 5:30। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 75তম ভাগ শুণিপার সন্ধ্যা 6:10। ঝুমর গীত সন্ধ্যা 6:30 পরিবেশন করবে মনোজ কুমার দাস। ওড়িয়া কথাচিত্রর গীত রাতে 7:02। নবরঙ্গপুর জেলা হালচাল রাতে 7:25। বনানী রাতে 7:30। বিষয় রয়েছে মাটির জল ধারণ ক্ষমতা ও জঙ্গল। আলোচক হর্ষবর্ধন উদ্গাতা। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শিক্ষাবিদ মৃণাল চ্যাটার্জী সহ আলোচনা শুণিপার রাতে 8। পারিবারিক ধারাবাহিক শ্রীহরি সংসার এর 10ম অধ্যায় রাতে 8:30। রচনা গোপাল ছোট্রায়, প্রযোজনা প্যারিমোহন মহান্তি। অখিল ভারতীয় সাংস্কৃতিক পত্রিকা রাতে 9:30 এবং অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রম রাতে 10 রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। শুণিলে আজ প্রচারিত হওয়ার কার্যক্রম সূচনা সম্পর্ক। পানিপাগর স্থানীয় সূচনার জনাযাই যে আসন্তা 24 ঘণ্টা মধ্যে ভুবনেশ্বর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন রহব। এই সময় মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস রহিপারে। শুনিলে পানিপাগর সূচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ରେ ତିଆରି ହୋଇଥିଲା। ଗୁରୁକୃଷ୍ଣ ଗୋସ୍ୱାମୀଙ୍କ ରଚନା।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আদিবাসী গীতরে প্রচার করুছো সান্তাড়ি গীত পরিবেশন করিছন্তি কানু হাঁসদা এবং সাথী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এইথরে এসএমএসটিকে দিয়েছেন বুটু, মিলি, ডলি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: ଏଥର ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ଗୀତା ପଟ୍ଟନାୟକ। ଗୀତ ରଚନା ବିନୋଦିନୀ ଦେବୀ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছো আজির যুববাণী নেক্সট কার্যক্রমকু। আজির কার্যক্রমরে মু আছি আপনক সাথী প্রতীক্ষা
1: আও মু বিশ্বজিতা। প্রতীক্ষা, মানুষ বড় হেলা পরে কেতে ব্যস্ত হয়ে যায় না?
0: হ্যাঁ বিশ্বজিতা, বয়স বড়িবা সহ মানুষের কর্তব্য বড়ে আউ দায়িত্ব মধ্যে, আউ এ সব ভিতরে মানুষ ব্যস্ত হয়ে যাওয়াটা তো স্বাভাবিক।
1: ঠিক কইল প্রতীক্ষা, কিন্তু পিলা দিনটা কেতে ভালো থিলা না, কেতে খেলকুদ করুথিলে।
0: হ্যাঁ বিশ্বজিতা, বর্ষা হেউ কি খরা কি শীত, খেল কিন্তু কেবে বন্ধ হয়নি।
1: হ্যাঁ, থরে মনে পকাইল এই বর্ষা দিনে পানি কাদুয়ারে বি কেতে আমি মানে খেলন্তি, আউ কিছু পিলা বি থাকতি কাদুয়াকু না কটেকি খেল পড়িয়াকু বি যাঁতি না।
0: আউ জানো বিশ্বজিতা, যেউ পিলা মানে ছোটবেলু এই পানি কাদুয় শীত কাকরকু খাতির ন করি ময়দানরে কসরত করন্তি, সেমানে হি দিনে ক্রীড়া জগতরে নিজর নামকু গৌরবান্বিত করি পারন্তি।
1: হ্যাঁ প্রতীক্ষা, ঠিক কথা কহিল। যেমিতি রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কওয়াড়, মহম্মদ সামি, শুভমন গিল নুহে।
0: আরে আরে বিশ্বজিতা, খালি কোন পুয় মানে আম ঝিও মানে কোন কম কি?
1: নাই নাই প্রতীক্ষা, জম্মা বি নুহে। যুগ আগেবা সহ আম ঝিও মানে বি চান্দরে পৌঁছিলে। যেউ হাত দিনে ঘর সজাউথিলা সেই হাত এবে বোলিং ব্যাটিং করি দেশ পাই ওয়ার্ল্ড কাপ ধরুচন্তি, আউ এবে ঝিও মানে সাউন্ডুচন্তি দেশ পাই সুনাম।
0: বিলকুল ঠিক কহিল বিশ্বজিতা। তাহলে আজ যুববাণী নেক্সট কার্যক্রমে সেমিতি জনে মহিলা ক্রীড়াবিদ বিষয়ে কথা হবা।
1: হ্যাঁ হ্যাঁ প্রতীক্ষা, নিশ্চয়।
0: বন্ধু, সফলতা কেবে বি রাতারাতি আসে না। প্রত্যেক সফলতার পছরে থাকে বর্ষ বর্ষর পরিশ্রম, ধৈর্য ও অদম্য বিশ্বাস।
1: আউ এই কথা কো সত্য প্রমাণ করিছন্তি আজির ক্রীড়াবিদ জনক। ভারতর এক ছোট গাঁরু ঝিওটি আসি ভারতীয় মহিলা ক্রিকেট দলর জর্সি পিঁধিবা পর্যন্ত তাঙ্কর এই যাত্রা লক্ষ লক্ষ যুবতীঙ্ক পাই আজ সাজিছি প্রেরণা।
0: বন্ধু, সে হেউছন্তি বর্তমানর আইসিসি ইন্টারন্যাশনাল টি-20 মহিলা বোলার মানক মধ্যে প্রথম স্থানরে থিবা ভারতীয় মহিলা বামহাতি স্পিন বোলার শ্রীচরণী।

0: বন্ধু, প্রত্যেক বড় সুযোগ আসিবা পূর্বরু অনেক ছোট পরীক্ষা দেবাকু পড়ে। সেইপরি ঘরোই দলরে খেলিবা বেলে তাঙ্কর প্রদর্শন পাই হেউ কি WPL রে প্রতিভা প্রদর্শন হেউ, তাহা শ্রীচরণীকু আনি দেইথিলা এক সুবর্ণ সুযোগ।
1: হ্যাঁ বন্ধু, সে ভারতীয় মহিলা ক্রিকেট দলরে চয়নিত হেলে এবং তাঙ্কু মিলি যাইথিলা বর্ষ বর্ষর পরিশ্রম, ত্যাগ ও সংঘর্ষর ফল।
0: এপ্রিল 2025 রে সে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা বিপক্ষে রে ট্রাই সিরিজ ম্যাচ পাই জাতীয় দলরে প্রথম থর পাই স্থান পাইথিলে। সে 2025 মসিয়া এপ্রিল মাস 27 তারিখ রে শ্রীলঙ্কা বিপক্ষে রে তাঙ্কর প্রথম এক দিবসীয় ডেবিউ করিথিলে। এহা পরে আউ পছকু ফেরি চাহি নথিলে শ্রীচরণী।
1: 2025 মসিয়া মে মাসরে ইংল্যান্ড বিপক্ষ সিরিজ পাই তাঙ্কু ওডিআই এবং টি-20 দলরে স্থান দিয়া যাইথিলা। সে সমান সিরিজরে তাঙ্কর টি-20 ডেবিউ করিথিলে এবং 2025 মাসিয়া জুন মাস 28 তারিখরে 4টি উইকেট মধ্যে নেইথিলে। এহা সহ স্রবন্তী নাইডুঙ্ক পরে টি-20 ডেবিউরে 4টি উইকেট নেবারে সে দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটর হইপারিথিলে।
0: হ্যাঁ বন্ধু, 2025 মসিহাটি শ্রীচরণীঙ্କ ପାଇଁ ଥିଲା ସୁବର୍ଣ୍ଣ ବର୍ଷ। ବନ୍ଧୁ, ପ୍ରତିଭା ଆପଣଙ୍କୁ ସୁଯୋଗ ଦିଏ, କିନ୍ତୁ ପରିଶ୍ରମ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ଦିଏ, ଏହାକୁ ପ୍ରମାଣିତ କରିଛନ୍ତି ଶ୍ରୀଚରଣୀ।
1: 2025 ମସିହା ମହିଳା କ୍ରିକେଟ ବିଶ୍ୱକପ୍ ଭାରତରେ 30 ସେପ୍ଟେମ୍ବରରୁ 2 ନଭେମ୍ବର ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଭାରତୀୟ ଦଳର ଏହି ଐତିହାସିକ ବିଶ୍ୱକପ୍ ବିଜୟରେ ବାମହାତୀ ସ୍ପିନର ଶ୍ରୀଚରଣୀ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିଭାଇଥିଲେ। ସେ ସମଗ୍ର ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟରେ 9ଟି ମ୍ୟାଚ୍ରେ 14ଟି ୱିକେଟ୍ ନେଇ ଭାରତର ସଫଳତାର ଅନ୍ୟତମ ନାୟିକା ହୋଇଥିଲେ।
0: 2025 ମସିହା ନଭେମ୍ବର ମାସ 2 ତାରିଖରେ ନଭି ମୁମ୍ବାଇର ଡିୱାଇ ପାଟିଲ ଷ୍ଟାଡିୟମରେ ଖେଳାଯାଇଥିବା ଫାଇନାଲରେ ଭାରତ ବିଜୟୀ ହୋଇ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ମହିଳା ଦିନିକିଆ ବିଶ୍ୱକପ୍ ଜିତିଥିଲା। ଏହି ଐତିହାସିକ ବିଜୟରେ ଶ୍ରୀଚରଣୀଙ୍କ ଅବଦାନ ଅବିସ୍କରଣୀୟ ରହିଥିଲା। ସମଗ୍ର ବିଶ୍ୱକପ୍ରେ ସେ 14ଟି ୱିକେଟ୍ ନେଇ ଭାରତର ଅନ୍ୟତମ ସଫଳ ବୋଲର ଭାବେ ନିଜର ସ୍ଥାନ ମଜବୁତ କରିଥିଲେ।

0: বন্ধু, চলিত বর্ষ 2026 মসিয়া আইসিসি মহিলা টি-20 বিশ্বকপরে ভারতের বামহাতি স্পিনর শ্রীচরণী অসাধারণ প্রদর্শন করেছিলেন। সে মোট 5টি ম্যাচ খেলে 14টি উইকেট নেই সমগ্র টুর্নামেন্টরে সর্বাধিক উইকেট নেইথিবা ক্রিকেটর হইথিলে। এই টুর্নামেন্টরে তাঙ্কর বোলিং হার থিলা 8.35, ইকোনোমি রেট 5.85 এবং এহা থিলা তাঙ্কর সর্বশ্রেষ্ঠ বোলিং প্রদর্শন। এই প্রদর্শন পাই সে আইসিসি র 2026 মহিলা টি-20 বিশ্বকপর টিম অফ দি টুর্নামেন্টরে স্থান পাইথিলে।
1: 2026 মসিহা জুন মাস 14 তারিখরে ইংল্যান্ডর বার্মিংহাম ঠারে পাকিস্তান বিপক্ষে ভারত নিজের বিশ্বকপ অভিযান আরম্ভ করেছিল। এই ম্যাচরে শ্রীচরণী নিয়ন্ত্রিত বোলিং করে ভারতের বিজয়ে অবদান রাখিলে। সেইভাবে জুন মাস 17 তারিখরে লর্ডস ঠারে নেদারল্যান্ডস বিপক্ষে শ্রীচরণী তাঙ্ক ক্যারিয়ারর এক স্মরণীয় প্রদর্শন করেছিলেন। সে 4 উইকেটরে মাত্র 19 রন দিয়ে প্রতিপক্ষ ব্যাটিংকে ভাঙ্গি দিয়েছিলেন। আউ সেই ম্যাচরে ভারত 95 রনরে বিজয় হয়েছিল এবং শ্রীচরণীক বোলিংকু সেই ম্যাচর মুখ্য আকর্ষণ বলে কুহাযাইছিল।
0: হ্যাঁ বন্ধু, 2026 মাসিয়া জুন 21 রে খেলা যাইতিবা ওয়ার্ল্ড ট্রাফোর্ড মঞ্চেস্টরে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে শ্রীচরণী পুনি থরে দমদার বোলিং করে গুরুত্বপূর্ণ উইকেট হাসল করেছিলে। তাঙ্কর স্পিন বোলিং ভারতকু ম্যাচরে আগুয়া করেছিল। সমগ্র বিশ্বকপরে শ্রীচরণীঙ্কর এই ধারাবাহিক প্রদর্শন তাঙ্ক টুর্নামেন্টরে সর্বকৃষ্ট বোলরমানঙ্ক মধ্যরে স্থান দেইথিল।
1: বন্ধু, চলিত বর্ষ টি-20 বিশ্বকপরে ভারত চ্যাম্পিয়ন হইপারনথিলে মধ্য শ্রীচরণী তাঙ্ক বোলিং দ্বারা সারা বিশ্বর ক্রিকেট প্রেমীঙ্ক প্রশংসা সাউটিথিলে এবং ভারত পাই এক উজ্জ্বল ভবিষ্যতর তারকা ভাবে উভা হইথিলে।
0: বন্ধু, 21 বর্ষীয় শ্রীচরণীঙ্কর এই যাত্রা তাঙ্কু ক্রীড়া ক্ষেত্রে আহুরি আগকু নেউ। বিশ্ব ক্রিকেট জগতরে সে ভারতকু গৌরবান্বিত করিবা সহ নিজর নামকু স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করতু, এতিকি আমার কাম্য।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেবে আজ কার্যক্রম কু এইটি রাখুছু আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনার মু থিলি নিহারপালা পটনায়ক আজ পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

এটি শেষ করছু আজ সরন্তি অপরাহ্ন আকাশবাণী কটক প্রচার করছু কৃষি সংসার।